আজ রবিবার, 18ই শ্রাবণ 1948 শকাব্দ, 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:12:43, সূর্যাস্ত 6:11:07। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:19।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি

0: from acquiring a nuclear weapon. And India's Agnik Roy and Sayantan Koshari clinched the gold in the under-31 pairs at the 9th World Bridge Federation Youth Transnational Championships in China. In the first elimination round, 34 pairs competed and top 14 advanced to Flight A, including the Indian duo. Bridge is a trick-taking card game played in partnerships. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সারিঙ্গি বাদুন শিল্পী পণ্ডিত রামনারায়ণ, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীনা ধর বন্দ্যোপাধ্যায়, 6:35 রামচরিত মানুষ, আজ শুনবেন 197তম পর্ব, 6:35 ভক্তিগীতি শিল্পী সুরজিৎ ভট্টাচার্য, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা নীনা মোদক, রাসুধারা 8:30 সমাস উপস্থাপনা চয়নিকা দত্ত, 9:00 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 9:20 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 9:40 রসধারা উপস্থাপনা চয়নিকা দত্ত, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নম্বর 111, বেলা 12:00 সুরভি উপস্থাপনা চয়নিকা দত্ত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিরাতপা ভৌমিক, 5:20 উর্বশী উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 নজরুল গীতি অঞ্জনা মুখোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনা সুলক্ষণা পর্বত, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ এ সং উপস্থাপনা রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রচার তরঙ্গে সকাল 6:40 আপনার স্বাস্থ্য ডায়ালিসিস এ বিষয়ে বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও শুভদীপ দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীনা ধর বন্দ্যোপাধ্যায়, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ চতুর্থ পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রুচিরা পাণ্ডা, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভালো উপস্থাপনায় সোমালী দাস, 11:00 যুববাণী অনুষ্ঠানে একুশে সাহিত্য উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী ও স্বাগতা মুখোপাধ্যায়, 12:00 সঙ্গীত শিক্ষার আসর খেয়াল রাগটোরি পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 12:35 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক গানের অনুরোধের আসর, 2:30 নাটক ঘষা কাঁচের জানালা কাহিনী আশাপূর্ণা দেবী বেতার নাট্যরূপ জয়শ্রী সেন প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুবাণী সুরের ক্যানভাসে উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 আবারও সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে লোকগীতি আনারানী হেমব্রম ও সহশিল্পী বৃন্দ, 6:15 আদিবাসী দিবসের তাৎপর্য অংশগ্রহণে ডক্টর শিবশঙ্কর সোরেন ও প্রদীপ কুমার হাসদা, 8:30 যাত্রানুষ্ঠান বহ্নী শিখা রচনা নির্মল কুমার মুখোপাধ্যায় পরিবেশনা নিউ তরুণ অপেরা, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত মাতৃমন্দির ও পুণ্য অঙ্গন, 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, শুনবেন সুতাহাটা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠান, 9:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 9:45 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী সাত্বিকা মোহন আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন, 11:00 বেহালা বাদন শিল্পী অনুপম আচার্য, 11:10

বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছিলেন। প্রথমে সঞ্চয়িতা, এরপর গীতাঞ্জলির প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, সুবদ্ধ সঙ্গীত এ অনুষ্ঠানে। এখন শুনবেন সারেঙ্গি বাদন, শিল্পী পণ্ডিত রাম নারায়ণ। প্রথমে রাগ যোগিয়া, এরপর রাগ জৌনপুরী। সারেঙ্গি বাদন, শিল্পী পণ্ডিত রাম নারায়ণ।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে যোগিয়া, এরপর জৈনপুরী রাগে সারিঙ্গি বাদন শুনলেন শিল্পী পণ্ডিত রামনারায়ণ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ঋণাধর বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা, এখন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন ধারাবাহিকের 197তম পর্ব।

শুনছিলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন ধারাবাহিকের 197তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য। ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্সে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় নীনা মোদক।

গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, কেমন আছো বন্ধু? যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের এই সুন্দর মিষ্টি সকালে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা। আমাদের আজকে কথা হবে একটা বিশেষ দিন নিয়ে। আজ 9th August, আজকের দিনটি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস হিসেবে। আর এই বিশেষ দিনে আমরা স্মরণ করি পৃথিবীর নানান প্রান্তে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে, তার ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ককে। জানো তো বন্ধু, এই যে আমরা যখন উন্নয়ন, প্রযুক্তি বা আধুনিকতার কথা বলি, তখন অনেক সময় ভুলে যাই সেই সব মানুষগুলোর কথা যারা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে আসছে, আর তাদের একমাত্র কাজ হলো পৃথিবীর পরিবেশকে রক্ষা করা। আর তারা হলো আদিবাসী জনগোষ্ঠী। জানো, বিশ্বজুড়ে প্রায় 47 কোটিরও বেশি আদিবাসী মানুষ বাস করে, আর তারা 90টিরও বেশি দেশে বিস্তৃত, আর হাজার হাজার ভাষা সংস্কৃতি ধারণ করে আছে। তাহলে বন্ধু, তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে আদিবাসী কারা, তাহলে আমি বলবো যে আদিবাসী শব্দটির অর্থ হলো কোনো অঞ্চলের আদি বা প্রাচীন বাসিন্দা, মানে যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, সামাজিক রীতিনীতি আর জীবনধারা রয়েছে, বা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো এখন যে শুধুমাত্র 9th August-ই কেন বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পরিচিত? বন্ধু, 1982 সালের 9th August জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠী নিয়ে প্রথম কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেই ঘটনার স্মরণে 1994 সালে জাতিসংঘ 9th August এই দিনটিকে, মানে আজকের দিনকে, আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। আর এরপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। তাহলে এই দিবস পালনের মূল উদ্দেশ্য কি? এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের অধিকার রক্ষা করা, তাদের ভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করা, তাদের শিক্ষা ও স্বাস্থ্যে সমানভাবে উন্নয়ন ঘটানো এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা। তবে বন্ধু, জানো তো, আজ যে শুধুমাত্রই আদিবাসী দিবস রয়েছে তেমন নয়, আজ কিন্তু আরও অনেক ঘটনার ঘনঘটা জানতে পারা যায়। তাই তোমার জন্য এখন থাকবে আজ এই দিনে।

বন্ধু, ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব দেখা যায় আজকের দিনে। 8ই আগস্ট বোম্বেতে কুইট ইন্ডিয়া প্রস্তাব গৃহীত হওয়ার পর 9ই আগস্ট থেকেই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গান্ধীজি সহ কংগ্রেসের শীর্ষ নেতারা সেই সময় গ্রেফতার হয়। আবার 1945 সালের 9ই আগস্ট মানে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। মানব ইতিহাসের এ এক অন্যতম মর্মান্তিক ঘটনা। আবার 1965 সালে সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস আজকের দিনেই, কারণ 9ই আগস্ট মালয়েশিয়া থেকে পৃথক হয়ে সিঙ্গাপুর একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাই প্রতি বছর এই দিনটি সিঙ্গাপুরে ন্যাশনাল

0: ডে হিসেবে পালিত হয়। আবার আজকে জানো তো হুইটনি হাউস্টনেরও জন্মদিন। বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা ছিলেন তিনি, অভিনেত্রী ছিলেন। তার অসাধারণ কণ্ঠ তাকে জনপ্রিয় সঙ্গীতের ইতিহাসে এক অন্যতম স্মরণীয় শিল্পীতে পরিণত করেছে। আই উইল অলওয়েজ লাভ ইউ, গ্রেটেস্ট লাভ অফ অল, এর মতো গান তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। আবার হারমান হেজির মৃত্যুদিন আজকে। তিনি জার্মান বংশোদ্ভূত সুইস সাহিত্যিক ও কবি ছিলেন, আর তার বিখ্যাত উপন্যাসের মধ্যে সিদ্ধার্থ আছে, স্টেপেনউলফ আছে, বা দ্য গ্লাস বিট গেমও আছে। বিশ্ব সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে। তার লেখায় আত্ম অনুসন্ধান যেমন পাওয়া যায়, দর্শন মানুষের অন্তর্জগতের বিষয় তা বারবার উঠে আসে। বন্ধু, তোমার জন্য এই ছিল আজকের এই দিনে।
1: আজ এই দিনে
0: বন্ধু, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবসে, আর তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা।

আমাদের দেশ ভারতবর্ষ। আদিবাসী জনগোষ্ঠীকে এখানে তফসিলি উপজাতি বলে স্বীকৃতি দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে জানো তো সাঁওতাল, ওড়াও, মুন্ডা, ভিল, গোল্ড, নাগা, গারো সহ নানান আদিবাসী সম্প্রদায় বাস করে। আর যা ছড়িয়ে আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম বিভিন্ন জায়গায়, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও দেখা যায়। তাই রাজ্যের বিভিন্ন জেলায় বহু আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যকে আজও জীবন্ত রেখে আসছে। তাই বন্ধু, আদিবাসী সমাজ মানে শুধু ইতিহাস নয়, তারা বর্তমানেরও এক গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ রক্ষা করা, বন সংরক্ষণের দায়িত্ব নেওয়া, প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার করা, এতে রয়েছে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা, আর তা আজও বিশ্বজুড়ে সমাদৃত। আসলে বিশ্ব আদিবাসী দিবস শুধুমাত্র একটা স্মরণ দিবস নয়, এটি আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আসলে বৈচিত্র্যের মধ্যেই তো রয়েছে আমাদের প্রকৃত শক্তি। প্রত্যেকটি ভাষা, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি ঐতিহ্য আমাদের মানব সভ্যতাকে আরও আরও সমৃদ্ধ করে তোলে। তোমার সঙ্গে আজকে কথা হচ্ছে আমার আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের সুপ্রভাত অনুষ্ঠানে, যেখানে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা। তবে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর তোমায় শোনাবো না গান তা তো হয় না, তাই লোপামুদ্রা মিত্রের কণ্ঠে থাকবে এই গানটি তোমার জন্যে।

বিশ্ব আদিবাসী দিবসে এবার চলো পরিচিত হই ভারতের এবং আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের সঙ্গে। বন্ধু, ভারতবর্ষ তো পৃথিবীর এক অন্যতম বৈচিত্র্যময় দেশ, আর এই বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ বহন করে চলে এই সমাজ, আদিবাসী জনগোষ্ঠী। জানো তো বন্ধু, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে এই জনগোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব ভাষা রয়েছে, পোশাক, খাদ্যাভাস, উৎসব, নৃত্য, সঙ্গীত বা তুমি বলো জীবন দর্শন, তা সবার থেকে আলাদা। আর বন্ধু জানো তো, এই যে আদিবাসী সমাজের জীবনযাত্রা তা প্রকৃতির সঙ্গে অনেক গভীরভাবে যুক্ত। বন, পাহাড়, নদী, জমি তাদের জীবন আর সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। অনেকেই দেখবে তাদের মধ্যে কৃষি কাজ করে, আবার কেউ বনজ সম্পদ সংগ্রহ করে, কেউ বা বাঁশ, মাটি বা কাঠ বা পাতা দিয়ে হস্তশিল্প তৈরি করে। তাদের যে শিল্প তা শুধু জীবিকার অংশ নয়, এটা তাদের প্রকৃতির অংশ, সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এর থেকেও বড় কথা হলো, যেটা এই আদিবাসী সমাজে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, তা হলো একে অপরকে সাহায্য করা, পারস্পরিক সহযোগিতা আর সামাজিক ঐক্য। কারণ ওদের গ্রামের বা যে অঞ্চলে ওরা থাকে তাদের মধ্যে দেখবে যে একটা অদ্ভুত ইউনিটি আছে। কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সেখানে সবাইকে লাগে, সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্তে আসা হয়, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো হয়, উৎসব পালন করা। ধরো তোমার যখন নতুন ফুল উঠছে বা ধরো যখন কৃষিকাজ হচ্ছে তখন একসঙ্গে সব কিছু করা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, এই মূল্যবোধগুলো তাদের সমাজকে আরো আরো আরো করে দৃঢ় করে তোলে। আবার জানো, ভাষার ক্ষেত্রে আদিবাসী সমাজ অনেক বেশি সমৃদ্ধ। সাঁওতালি ভাষায় নিজস্ব অনেক লিপি রয়েছে, এছাড়াও কুরুক, মুন্ডারি, কুড়মালি, এরকম অনেক অনেক ভাষা, উপভাষা গোটা ভারতবর্ষ জুড়ে প্রচলিত। আর ভাষা তো সত্যি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা একটি সমাজের ইতিহাস বহন করে। ভাষার দ্বারাই সেখানকার লোককথা, গান, প্রবাদ, জ্ঞান ভাণ্ডার জানতে পারা যায়। তাই আজকের দিনে আদিবাসী সমাজের অনেক তরুণ

তরুণী উচ্চশিক্ষা গ্রহণ করছে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি বা ধরো যে কোনো পেশায় নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে। আর পাশাপাশি তারা নিজেদের এই যে ভাষা, এই সংস্কৃতি, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও কাজ করছে। তবে জানো তো, উন্নয়নের পথে সবসময়ই চ্যালেঞ্জেস থাকে, আর এক্ষেত্রেও আছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর প্রয়োজন আছে। আর একই সঙ্গে আদিবাসী সংস্কৃতি, ভাষা আর ঐতিহ্যের সংরক্ষণও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে জানো, এই জন্য এই আদিবাসী বন্ধুদের যাতে তারা পড়াশুনায় এগিয়ে যেতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য সরকার আদিবাসী শিক্ষা ঋণ প্রকল্প নিয়ে এসেছে। আজকে 2026 সালে দাঁড়িয়ে তোমাকে তো বলতেই হবে যে উচ্চশিক্ষা মানে শুধু কলেজে ভর্তি হওয়া নয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বলো বা ম্যানেজমেন্টে আসার জন্য, আইন, নার্সিং, প্যারামেডিকেল, যে কোনো পেশায় বা কারিগরি দক্ষতার জন্য পড়াশোনার খরচ অনেকটাই। আর অনেক মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক সমস্যার জন্য নিজের পছন্দের কোর্সে ভর্তি হতে পারে না। আর এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এডুকেশনাল লোন বা শিক্ষা ঋণ। বিশেষ করে এই আদিবাসী বা স্কেডিউল ট্রাইব সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য সরকারি বিভিন্ন বৃত্তি, শিক্ষা সহায়তা এবং ঋণ প্রকল্প রয়েছে। আর যার মূল লক্ষ্য হলো অর্থ যেন উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। কারণ আমাদের ভারতবর্ষের ছেলেমেয়ে পড়াশোনা শিখবে, তবেই তো ভারতবর্ষ এগিয়ে যাবে। আর এতে কিভাবে আবেদন করতে হবে? প্রথমে নিজের যোগ্যতা যাচাই করে দেখতে হবে, আর যে প্রকল্পের জন্য তুমি আবেদন করতে চাইছো তার জন্য ST সার্টিফিকেট মাস্ট তোমাকে রাখতে হবে। এছাড়া কি লাগবে? এছাড়া লাগবে যেরকম পরিচয়পত্র বলো বা শিক্ষাগত যোগ্যতার নথি বা যে প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো তার প্রমাণ, কোর্সের ফিস ডিটেলস, পরিবারের আয়ের শংসাপত্র এবং ব্যাংক সংক্রান্ত তথ্য। এই যে সরকারি আদিবাসী শিক্ষা ঋণ প্রকল্প, এর জন্য কিন্তু তোমায় একটা জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো শিক্ষা ঋণ এটি কিন্তু অনুদান নয়, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরবর্তীতে তা পরিশোধ করতে হবে। তাই আবেদন করার আগে অবশ্যই এর সুদের হার, আরও বিভিন্ন শর্ত এবং সমস্ত ধরনের ডিটেলস ভালোভাবে বুঝে নেবে। তবে এই যে শিক্ষা ঋণ, এ তো শুধুমাত্র ঋণ নয়, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির সুযোগও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা হয়ে উঠছে। এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ পোর্টাল রয়েছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, যার সাহায্যে বিভিন্ন শ্রেণী এবং যোগ্যতা ছাত্রছাত্রীদের জন্য সরকারি বৃত্তি পাওয়া যায়। তাই বিশ্ব আদিবাসী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়ন তখনই অর্থবহ যখন সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ এবং মর্যাদা নিশ্চিত হয়। বৈচিত্র্যকে সম্মান করা এবং একে অপরের সংস্কৃতিকে নিয়ে এগিয়ে চলা, এটাই তো আমাদের গণতান্ত্রিক সমাজের অন্যতম শক্তি। তোমার সঙ্গে আমার গল্প হচ্ছে, কথা হচ্ছে, তবে একটা গান না শুনলে হয় না। তাই প্রণব দাসের কণ্ঠে এখন থাকবে তোমার জন্য এই গানটি, আর ফিরে আসবো আমি ঝটপট এই গানটার ওপারে।

বন্ধু, ফিরে এলাম ঝটপট গানের ওপারে। তুমি আছো আমার সঙ্গে আকাশবাণী কলকাতার যুববাণী অনুষ্ঠানে, যেখানে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু রিনা। আজকে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবসে। আর জানো তো, আদিবাসী সমাজের সংস্কৃতি প্রকৃতির মতোই সহজ, স্বতঃস্ফূর্ত আর প্রাণময়। তাদের প্রতিটি গান, প্রতিটা নৃত্য আর উৎসব যেন জীবনের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ। তুমি জানো, আদিবাসী সমাজে নাচ করা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটা না এদের আনন্দ, ঐক্য, শ্রম, উৎসব, সামাজিক বন্ধনেরও প্রতীক। সাঁওতালি নৃত্য শুধু একটা নাচ বললে চলবে না, এটা সাঁওতাল সমাজের জীবন, সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে যে গভীর সম্পর্ক রয়েছে তার এক জীবন্ত প্রকাশ। ঢোল, মাদল, বাঁশি বাজে বা অন্যান্য দেশজ বাদ্য বাজে, তার তালে তালে যখন সাঁওতালি নারী পুরুষরা একসঙ্গে নৃত্য করে, তখন সেই ছন্দের মধ্যে ফুটে ওঠে তাদের আনন্দ, তাদের উৎসব আর ভালোবাসা। আর বিশেষ করে যখন বাহা হয়, সোহারাই হয়, করম হয়, তখন এই উৎসবে সাঁওতালি নৃত্যের এক বিশেষ বিশেষ ধরনের গুরুত্ব রয়েছে। নাচের সময় হাত ধরাধরি করে সারিবদ্ধভাবে এগিয়ে চলা, শরীরের একটা ছন্দময় দোল দেখা যায়, পায়ের তালের মধ্যে যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক সুন্দর সংলাপ আঁকা হয়।

আর সত্যি আদিবাসী সমাজে আদিবাসী বন্ধুদের জন্য উৎসব মানে শুধু আনন্দ নয়, প্রকৃতির জন্য, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা দেওয়া। ফসল, বন, নদী, পাহাড়, জীবনের প্রতিটি ছোট বড় মুহূর্তের জন্য উৎসবের মাধ্যমে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো। সোহরাই উৎসব হয় যখন নতুন ফসল ওঠে আর গবাদি পশুদের মঙ্গল কামনার জন্য। আবার বাহা দেখা যায় বসন্তকালে, যখন বসন্তকালে নতুন ফুল ফোটে তখন এই উৎসব হয়। আবার দেখবে করম উৎসবও আছে। করম উৎসব ভ্রাতৃত্ব, ঐক্য আর সমৃদ্ধির প্রতীক। করম গাছের ডালকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় আর যুবক যুবতীরা সারা রাত নাচ গান করতে থাকে। আর এই যে নৃত্য, এই নৃত্যের একটা সুন্দর দিক হলো, এ তো শুধু মঞ্চ পরিবেশনার জন্য নয়, এটা প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে আসছে একটা সাংস্কৃতিক ঐতিহ্য। আজ বিশ্ব আদিবাসী দিবসে তাই সাঁওতালি নৃত্যকে শুধু বিনোদন বলবো না, এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, তার আত্মপরিচয়, তার সংস্কৃতির ভাষা, তাই আমাদের তা সম্মান করা উচিত। আবার জানো তো, শিল্পকলার ক্ষেত্রেও আদিবাসী সমাজে দক্ষতা দেখতে পাওয়া যায়। সাঁওতালি শিল্পকলা আসলে সাঁওতাল সমাজের জীবনযাপন, তাদের যে প্রকৃতির প্রতি ভালোবাসা, নিজস্ব এক সংস্কৃতি রয়েছে তা তুলে ধরে। আর তাদের শিল্পে জানো তো আলাদা করে কোনো কৃত্রিমতার প্রয়োজন নেই, চারপাশে যে প্রকৃতি তারা দেখতে পায়, মাটি, গাছপালা, পশু পাখি, তাদের রোজকার যে জীবন, তাই হয়ে ওঠে তাদের শিল্পের অনুপ্রেরণা। সাঁওতাল নারীরা আলপনা দেয়, দেয়াল চিত্র আঁকে, মাটির কাজ করে, বাঁশ কাঠের কারু কাজ করতে পারে, আবার কখনো কখনো পুঁতির গয়না বানিয়ে নিজে পরে বা লোকজনকে দেয়। আর নানান ধরনের হস্তশিল্প তাদের এই শিল্প ভাবনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আর তাদের আঁকা নকশায় মূলত দেখা যায় প্রকৃতি, ফুল, পাতা, পাখি, প্রাণী, নানান ধরনের জ্যামিতিক আকৃতিও দেখতে পাওয়া যায়। শুধু চিত্রকলা বা হস্তশিল্প নয়, সাঁওতালি গান, নৃত্য, বাদ্যযন্ত্র, লোককথা, এই সব কিছু তাদের শিল্প কলার একটা অবিচ্ছেদ্য অংশ তুমি বলতে পারো। মাদল বা ঢোলের তালে যখন নাচ হয়, লোকগানের যখন সুর ওঠে, বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা যে গল্প, সব মিলিয়ে গড়ে উঠেছে তাদের সমৃদ্ধ এক সাংস্কৃতিক ঐতিহ্য। আর এর মধ্যে সবথেকে যেটা আমার খুব ভালো লাগে বন্ধু, তা হলো এই শিল্পকলা শুধুমাত্র সৌন্দর্য প্রকাশ করার জন্য নয়, এর ভিতরে লুকিয়ে থাকে তাদের সমাজের ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতির সঙ্গে যে তারা সহাবস্থান করছে তারও পরিচয় থাকে। তাই সাঁওতালি শিল্পকলাকে সংরক্ষণ করার মানে কিছু পুরনো শিল্পরীতিকে বাঁচিয়ে রাখা নয়, একটা সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, তার মানুষের পরিচয়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। জানো তো, মাটির দেওয়ালে প্রাকৃতিক রং দিয়ে তারা নানান ধরনের নকশা আঁকে, হস্তশিল্প করে, পাতা ঘাস দিয়ে তৈরি নানান ধরনের সামগ্রী তৈরি করতে পারে, সবগুলোই তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। আর যখন সোহরাই বা অন্যান্য উৎসব হয় বাহার মতো, তখন বাড়ির দেওয়ালে ওরা আলপনা আঁকে, চিত্রকলা করে। তাই লোককথা বলো, রূপকথা, প্রবাদ বলো বা ধাঁধা, আর গল্প আদিবাসী সমাজের এক অমূল্য সন্ধান, সম্পদ আর কি। আর এই সব গল্পে জানো তো জুড়ে থাকে ইতিহাস, নৈতিক শিক্ষা, প্রকৃতির প্রতি ভালোবাসা আর সামাজিক মূল্যবোধ। আর সব থেকে ভালো লাগার বিষয় কি বলতো, যে আজকের দিনে আমরা যখন অনেক বেশি আধুনিক হয়ে গেছি, আধুনিকতার প্রভাব যখন আমাদের ওপর পড়ছে, অনেক কিছু বদলে যাচ্ছে, তবে আদিবাসী সমাজ তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে আর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাই জন্য সাঁওতাল নৃত্য প্রদর্শিত হচ্ছে, গবেষণা হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, বা সরকারি বেসরকারি নানান উদ্যোগের মাধ্যমে তাদের সংস্কৃতি আরও আরও আরও বিস্তৃতি লাভ করছে। আমাদেরও দায়িত্ব জানো তো এই অমূল্য ঐতিহ্যকে সম্মান করা, এদের সংস্কৃতিকে সংরক্ষণ করা আর আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কারণ দেশের প্রকৃত শক্তি তার বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যেই থাকে। যেমনটা বলছি আর কি তোমার সঙ্গে কথা, আকাশবাণী কলকাতা।

আর যুববাণী বিভাগের সুপ্রভাত অনুষ্ঠান তুমি আমার সঙ্গে শুনছ। আর তোমার জন্য এখন থাকবে একটা গান, আর সেই গানটায় আমি তোমাকে বলতে চাই সেই গানটার মধ্যে এটাই যে মানুষ মানুষেরই জন্যে।

মানুষ মানুষেরই জন্য, শুনলে ভূমি, ভূমির থেকে। বন্ধু, স্বাস্থ্যই সম্পদ, আর এই কথাটি আদিবাসী সমাজের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, তা তো আর মানে বলার আলাদা করে প্রয়োজন পড়েই না। অনেক আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরেই ভেষজ উদ্ভিদ, প্রাকৃতিক উপায়ে চিকিৎসার এই ঐতিহ্য বজায় রেখে চলেছে। তবে বনজ গাছপালা সম্পর্কে তাদের জ্ঞান সত্যি আছে, তবে আধুনিক যে স্বাস্থ্য পরিষেবা, তার যে সহজলভ্যতা, এখন তো সব অঞ্চলে সমানভাবে যায়নি এখনও অবধি। কারণ দুর্গম এলাকায় হাসপাতাল, চিকিৎসক, মাতৃ বা শিশু সেবার যে সচেতনতা রয়েছে, তার অভাব রয়েছে।

জন্য বর্তমানে নানান ধরনের সরকারি স্বাস্থ্যকেন্দ্র এসেছে এবং সরকারি প্রকল্পও চলছে। যেমন প্রথমে বলতে হয় পিএম জনমন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের কথা। এই কর্মসূচির মাধ্যমে জানো তো পিছিয়ে থাকা 75টি পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ বা পিভিটিজি তুমি বলতে পারো একসঙ্গে এই সম্প্রদায়ের মানুষের কাছে স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্য নেওয়া হয়েছে। বা যে সমস্ত এলাকা অত্যন্ত দুর্গম সেখানে মোবাইল মেডিকেল ইউনিট বা তুমি বলতে পারো ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, যার মাধ্যমে যে প্রাথমিক চিকিৎসাটুকু লাগে বা শিশুদের যে টিকাকরণ করা যায় সেটুকু করা হয়েছে। আবার আরেকটা বেশ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, তা হলো ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন, মানে সাঁওতাল সহ বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সিকল সেল ডিজিজের প্রবণতা দেখা যায়। তাই 2023 সাল থেকে এই মিশন শুরু করা হয়। একেবারে শূন্য থেকে 40 বছর বয়সী মানুষের স্ক্রিনিং করা হয়, রোগ শনাক্তকরণ করা হয়, তাদের চিকিৎসা, তাদের কাউন্সিলিংয়ের ওপরে জোর দেওয়া হয়। 2026 সালের জুলাই পর্যন্ত আদিবাসী প্রধান এলাকাতে প্রায় তুমি বলতে পারো 7.24 কোটিরও বেশি স্ক্রিনিং হয়েছে। এছাড়া তো রয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির বা ন্যাশনাল হেলথ মিশন বা টিকাকরণ কর্মসূচি, পুষ্টি পরিষেবা, এর মাধ্যমে জানো তো প্রত্যন্ত আদিবাসী এলাকাতে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। কারণ জানো তো লক্ষ্যটা শুধু অসুস্থ হলে চিকিৎসা দেওয়াটা বড় কথা নয়, রোগটাকে প্রতিরোধও করতে হবে, সময় মতো রোগ শনাক্তকরণ করতে হবে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট, টিকাকরণও ইম্পর্টেন্ট। আসলে সাঁওতাল সমাজের মতো যে ঐতিহ্যবাহী আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন রয়েছে সেখানে স্বাস্থ্য একটা অন্যতম ভিত্তি, আর এর উদ্দেশ্য এটাই যে তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা। আর তোমার সঙ্গে যখন আমার বিশ্ব আদিবাসী দিবসে কথা হচ্ছেই, তখন জানো তো আদিবাসী সমাজের কথা বলতে গেলে বন বা পরিবেশের প্রসঙ্গ আসবেই। কারণ বন তাদের কাছে শুধুমাত্র এক জীবিকার উৎস নয়, এটা তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বন থেকে তারা খাদ্য সংগ্রহ করে, ঔষধি গাছ চেনে, ফল মূল, তারপর তোমার মধু, জ্বালানি, নানান ধরনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে। আর একই সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তা হলো বনকে রক্ষা করা, এটাও তাদের জীবন দর্শনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ যখন এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তোমার আমার শরীর খারাপ করছে, পরিবেশ দূষিত হচ্ছে, বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে, আর এটা সত্যি বিশ্বজুড়ে এক উদ্বেগের কারণ, আর তখন আদিবাসী সমাজের এই প্রকৃতি নির্ভর জীবনযাপন আমাদের কাছে এক অমূল্যবান শিক্ষা। তাই বিশ্ব আদিবাসী দিবসে তোমার সঙ্গে আমি কথা বলতে বসে এটা বলবো যে তাদের জীবন দর্শন থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। প্রকৃতির সম্পদ ব্যবহার করতে হবে এটা আমরা জানি, তা তো আমাদের লাগবেই, তবে তার ভারসাম্য নষ্ট করলে চলবে না, এই বার্তাই তারা যুগের পর যুগ ধরে দিয়ে আসছে। তবে বর্তমান সময়ে আদিবাসী সমাজের সামনেও বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, তা তো থাকবেই, যেমন শিক্ষা শাস্ত্র নিয়ে একটু তোমার পরিষেবার অভাব রয়েছে, তার জন্য যদিও নানান ধরনের প্রকল্প চলছে, কর্মসংস্থানের সীমাবদ্ধতা বলো বা ভাষা সংস্কৃতির সংরক্ষণ করা, বনজ সম্পদের ওপরে আজও বেশ কিছু মানুষের জীবিকা নির্ভর করে। আর আধুনিকতার প্রভাবে জানো তো এই যে বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে, তাদের ঐতিহ্য একটা হারিয়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছে, এসব বিষয় সত্যি ভাবনার বিষয়। তবে আশার কথা হচ্ছে এটাই যে সরকার, বিভিন্ন সামাজিক সংস্থা এই ক্ষেত্রগুলোতে ধারাবাহিকভাবে কাজ করছে। ভারতে জানো তো জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের শিক্ষা বৃত্তি চালাচ্ছে, আবাসিক বিদ্যালয় স্থাপন করছে, দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালাচ্ছে, স্বাস্থ্য প্রকল্প চালাচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী গঠন করছে, আবার পাশাপাশি বনজ সম্পদ ভিত্তিক জীবিকারও উন্নয়ন ঘটাচ্ছে। আসলে সামাজিক নিরাপত্তামূলক নানা উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে জানো তো
এই যে আদিবাসী সমাজের বাইরে আমাদের যে জগৎটা রয়েছে বা আমরা যে জগৎটায় বাস করি, সেই জগতে আদিবাসী ভাষা, তাদের সংস্কৃতি, শিল্পকলা, জীবন দর্শনের যে ভূমিকা, নানান ধরনের সাংস্কৃতিক উৎসব, এর সম্পর্কে নানান ধরনের সচেতনতা

মূলক কার্যক্রমও চালানো হচ্ছে। আসলে উন্নয়ন তখনই হয় জানো তো বন্ধু, যখন সমাজের প্রতিটা মানুষ সমানভাবে সুযোগ পায়। আদিবাসী সমাজের এই যে শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, অর্থনৈতিক উন্নয়ন বলো বা সামাজিক মর্যাদা নিশ্চিত করা, এ তো আমাদের সবারই যৌথ দায়িত্ব। এই যে আদিবাসী সমাজে আজকের বিশ্ব আদিবাসী দিবসে কথা বলতে বসে বেশ কিছু মহান লোকজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, সেটা তোমার সঙ্গে শেয়ার না করলেই নয়। ১৮৭৫ সাল, ছোটনাগপুরের উলিহাতু গ্রাম, আর একটা সাধারণ মুন্ডা পরিবারে জন্ম নিল এক শিশু, নাম তার বীরসা। ছোট থেকেই বীরসা দেখত যে তার আশেপাশের মানুষ কিভাবে জমি জঙ্গল আর নিজেদের অধিকার হারাচ্ছে। আদিবাসী মানুষের জীবনযাত্রায় বাইরের শাসন বা বলতে পারো জমিদারি শাসন, ব্রিটিশ শাসন অনেকভাবে ক্রমশ বাড়ছিল। আর বীরসা তখন পড়াশোনা করছিল, তবে শুধু বইয়ের জ্ঞানে তিনি থেমে থাকেননি। বুঝতে পেরেছিলেন যে এই যে নিজেদের অধিকার রক্ষা করতে গেলে সচেতন হওয়াটাও শিক্ষারই অংশ। তাই ধীরে ধীরে গ্রামের মানুষ তার কথা শুনতে শুরু করলো, নিজেদের সংস্কৃতি পরিচয়কে তারা আরও বেশি করে জোর দিতে লাগলো, নিজেদের জমি জঙ্গল অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো। আর বীরসার নেতৃত্বে গড়ে উঠল উলগুলান, অর্থাৎ এক বড় আন্দোলন আর গণ অভ্যুত্থান। ইতিহাসে এটা তুমি পাবে বীরসা মুন্ডা মুভমেন্ট বা মুন্ডা রেভিলিয়ন নামেও কিন্তু জানা যায়। বীরসার আন্দোলন সেই সময় দাঁড়িয়ে শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিবাদ ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল আদিবাসী সমাজের আত্মপরিচয়, জমির অধিকার, সামাজিক সংস্কারের প্রশ্ন। মাত্র কুড়ির কোঠায় থাকা একটা তরুণের

কারাগারে বিরসা মুন্ডার মৃত্যু হয়। তবে একজন মানুষকে বন্দি করা গেলেও তার চিন্তাকে তো বন্দি করা যায় না, তাই আজও বিরসা মুন্ডা ভারতের আদিবাসী এবং সমাজের কাছে, আমাদের কাছে অধিকার, তার আত্মমর্যাদা এবং প্রতিরোধের প্রতীক। আবার আরও একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে, তোমার সঙ্গে গল্প করতে বসে কথায় কথায় অনেক কাহিনীই আর কি চলে আসে। যেমন 1855 সালের 30শে জুন ভগ্নডিহি গ্রামের মাটিতে হাজার হাজার সাঁওতাল মানুষ একত্রিত হয়। সিধু আর কানুর নেতৃত্বে শুরু হয় ঐতিহাসিক আন্দোলন, যা ইতিহাসে পরিচিত সাঁওতাল হুল নামে। আর হুল শব্দের অর্থই হলো বিদ্রোহ বা বিপ্লব। সিধু আর কানু তাদের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, তাদের সঙ্গে ছিল তাদের ভাই চাঁদ, ভৈরব ছিল, অনেক ধরনের সাঁওতাল নারী আর পুরুষ দুজনেই ছিলেন, শুধুমাত্র পুরুষের আন্দোলন ছিল না এটা। আর এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে, বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ প্রশাসন শেষ পর্যন্ত অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে, সিধু কানু ধরা পড়ে আর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে জানো তো, এই যে হুল আন্দোলন, তা শুধু পুরুষের নয়, এই ইতিহাসে সাহসের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছিল দুই নারী, ফুলো মুর্মু আর ঝানু মুর্মু। তারা ছিল সিধু আর কানু। সেই সময় জানো তো, নারীদের তো ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখাই হতো, তবে সেই সময় দাঁড়িয়ে ফুলো আর ঝুনো ফুলোর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। লোক ঐতিহ্য আর ঐতিহাসিক বর্ণনায় তাদের এই সাহসিকতার কাহিনী কিন্তু পাওয়া গেছে। আর সব থেকে জানো তো, আলোচিত ঘটনা ঘটে 1855 সালের 16ই জুলাই। বলা হয় তারা নিজেদের জীবন বিপন্ন করে শত্রুপক্ষের শিবিরে প্রবেশ করেছিল আর সেখানে আক্রমণ করেছিল। তাদের এই সাহসিকতা সাঁওতাল নারীদের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। তবে জানো তো বন্ধু, তোমার সঙ্গে গল্প করতে বসলে সময় বরাবরই কম হয়ে যায়। তবে তোমাকে বলবো যে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে চলে যেতে হবে। তবে যেতে যেতে তোমায় শুনিয়ে যাব, শোনাবো তো, গান তো তোমাকে আমি শুনিয়েছি। আর তোমাকে বলবো যে ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থাকো যুববাণী, তোমার সঙ্গে আবার কথা হবে। এতক্ষণ ছিলে তুমি আমার সঙ্গে আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের সুপ্রভাত অনুষ্ঠানে, আর তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার বন্ধু নিনা। ভালো থেকো আর ক্যাকটাসের কণ্ঠে ভালো থেকো।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়।

নজরুলগীতি শুনছিলেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। প্রথম গানটির গীতিকার ডক্টর হরিপদ অধিকারী।

আধুনিক গান শুনছিলেন সঞ্জীব ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন একটু পরেই শুনবেন রাজধারা, সঙ্গে চয়নিকা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দেশভাগের বিভীষিকা এবং যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামী 13 ও 14 আগস্ট প্রথমবার রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। এ উপলক্ষে রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনগুলিকে এই মর্মের নির্দেশ দিয়েছেন। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভা করে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক এবং 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তারা সরকারি বাসে নিখরচায় ভ্রমণের সুবিধা পাবেন। স্বীকৃত লোকতন্ত্র সেনানীর অবর্তমানে তার জীবিত স্বামী বা স্ত্রী ও একই সুবিধা পাবেন। সারা দেশের সঙ্গে এরাজ্য আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত।

0: সেই বলিদানকে স্মরণ ও অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে।
1: যে স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়, পুলিশ পারমিশনই দিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30 হাজার সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করব এবং সারা ভারতবর্ষে সেটা হবে।
0: হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহকুমা শাসকের কার্যালয় থেকে ইন্দ্রা ট্রাফিক মোড় পর্যন্ত আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ ছাড়াও বহু সাধারণ মানুষ এতে অংশ নেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় গতকাল একথা জানিয়েছেন।
2: যে অভিশপ্ত দিন সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে।
0: রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গত বছরের তুলনায় অন্তত 40% বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। গতকাল নিউ টাউনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরলে ছাত্র সংসদের নির্বাচন করা হবে।
3: গত বছর যে পরিমাণ ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রী সংখ্যা ছিল, তার তুলনায় লক্ষাধিক ছাত্রছাত্রী এবছর ক্যাম্পাসে ফিরেছে। সেটা স্নাতক হোক, স্নাতকোত্তর হোক, ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, ল্যাটারাল এন্ট্রি হোক, সব ক্ষেত্রে একটা আশার জায়গা। এবং বিশেষ করে মহিলা মানে ছাত্রীর সংখ্যা প্রায় 40% বেড়েছে, এটা আমাদের জন্য আশার কথা।
0: পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। গতকাল ভবানী ভবনে তাকে 10 ঘন্টা জেরা করা হয়। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, কবিগুরুর ব্যবহৃত 5টি বাড়ির বর্তমানে সংস্কারের কাজ চলেছে, দ্রুত সেগুলিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। কাজ শেষ হলেই পর্যটকরা উদয়ন, উদীচি, কোণার্ক, শ্যামলী ও পুনশ্চ বাড়িগুলি ঘুরে দেখতে পারবেন। এর জন্য কম্বো টিকিটের ব্যবস্থা করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকার প্রভাবে আগামী 24 ঘন্টায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান। আজকের শিল্পী সুধীরলাল চক্রবর্তী।

0: আধুনিক গান শুনছিলেন সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনবেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা।

0: हमें आशा है ये गीत आपको याद हो गया होगा।
1: जी सर।
0: धन्यवाद।
2: এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিখার আসর, আর শুনলেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা। শেষ হল বৃন্দগান শিখার আসর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।

শুনছিলেন দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সেতার। শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ মুলতানি, তবলা পণ্ডিত সুজিত সাহা।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সেতার, শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ মুলতানি, তবলা পণ্ডিত সুজিত সাহা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনলেন নিরাতপা ভৌমিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত।

শুনলেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন দূর গগন কি ছাও মে ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আজ ভারত একটি রুপো একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারতের অস্মিতা চালিহা কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। ইম্ফলে আজ ডুরান্ড কাপ ফুটবলে টাউ এফসি 2-1 গোলে ভারতীয় নৌসেনাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা বেড়ে হয়েছে 3। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের বসন্ত কুমার মেঘওয়াল আজ হাই জাম্পে রুপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনওয়াজ খানকে অভিনন্দন জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায়। মন্ত্রী বলেন, তাঁদের এই সাফল্য দেশের প্রতিটি তরুণ ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা। চীনের হেইফিতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারি দুটি সোনা জিতেছেন। যোগ্যতা নিয়ন্ত্রক পর্বে 34টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠে 14টি দল। রাউন্ড রবিন লীগ পর্যায়ে নিজেদের মধ্যে খেলে ওই 14টি দলের সেরা হয়েছেন সাগনিক সায়ন্ত জুটি। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্সের সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। ইম্ফলে আজ ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে ট্রাউ এফসি 2-1 গোলে ভারতীয় নৌসেনাকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 16:60 মিনিটে ট্রাউয়ের হয়ে গোল দুটি করেন আফ্রিদি বুয়ামায়ুম। নৌবাহিনীর হয়ে ম্যাচের 46 মিনিটে গোল করেন জাহির খান। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ট্রাউ গ্রুপ ডিতে দ্বিতীয় স্থানে শেষ করেছে। নৌবাহিনী সমসংখ্যক ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে শেষ করেছে। মোহনবাগান সুপার জায়ান্টস আগামীকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচ CISF প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গন খেলা শুরু হবে বিকেল 4:30। মোহনবাগান ইতিমধ্যেই 2টি ম্যাচ জিতে নক আউট পর্বে গেছে, তাই কালকের ম্যাচটি সবুজ মেরুনের কাছে নিয়ম রক্ষা হয়ে দাঁড়িয়েছে। ডুরান্ড কাপের অন্য গ্রুপ লিগ ম্যাচে আগামীকাল ইন্ডিয়ান এয়ারফোর্স FC দিল্লির বিরুদ্ধে খেলবে। রাঁচির বিরুদ্ধে মুন্ডা স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:00। কলকাতা প্রিমিয়ার লিগ ডিভিশন ফুটবলে আজ 2টি খেলা হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘ 3-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। বারাসাত স্টেডিয়ামে অন্য ম্যাচে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাব 2-1 গোলে রেনবো AC কে পরাজিত করেছে।

0: প্রতি বছরের মতো এবারও ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আগামী 26 অগস্ট IFA ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শিবির শুরু হবে 9:00, চলবে 6:00 পর্যন্ত। এবারে রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত সার্টিফিকেট দেওয়া হবে। 1980 সালের এই দিনে ইডেনে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় 16 জন দর্শক প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার স্মরণে 16 অগস্ট রক্তদানের মধ্য দিয়ে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের অভিনন্দন জানান। আজ ইনস্টাগ্রামে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতের ছোট ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। এই সাক্ষাৎকে তিনি বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেন। দেশকে গর্বিত করার জন্য অ্যাথলিট প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা ও 39টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। কলম্বোয় 3 দিনের প্রস্তুতি ম্যাচে শেষ দিনে ভারত 6 উইকেটে শ্রীলঙ্কা একাদশকে হারিয়ে দিয়েছে। দেবদত্ত পাডিকাল প্রথম ইনিংসে 142 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, শ্রীলঙ্কা একাদশ 8 উইকেটে 363 ও 6 উইকেটে 200, ভারত 6 উইকেটে 357, 4 উইকেটে 214 রান। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 টেস্টের সিরিজ আগামী শনিবার গলে শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 অগস্ট কলম্বোয়। ঘরোয়া ক্রিকেট প্রেমীদের আকর্ষণে ফেরাতে আরও বেশি সংখ্যক ম্যাচ লাইভ সম্প্রচার করার উদ্যোগ BCCI নিয়েছে বলে সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আসন্ন দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স থেকে কোনো স্টেডিয়ামে সরিয়ে আনার ভাবনাচিন্তা করছে। 2026-27 মৌসুমের ঘরোয়া ক্রিকেট দলীপ ট্রফির মধ্যে দিয়ে শুরু হচ্ছে। 23 অগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুর BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স এর এই টুর্নামেন্ট চলবে, তবে দর্শকদের মাঠে প্রবেশাধিকার নেই। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন নূপুর ছন্ধা, ঘোষের কণ্ঠে অতুল প্রসাদী গান।

নানা রঙের গানের অনুষ্ঠানে নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে অতুল প্রসাদী শোনার পর এবারে বাউল শুনে নিন পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে। এখন শুরু হচ্ছে বাংলায় স্পটলাইট।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা বিশ্বব্যাপী বাণিজ্যিক লেনদেনে অনিশ্চয়তার মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতের রপ্তানির সম্ভাবনা জোরদার করার বিষয়ে আলোচনা শুনব। আলোচনায় অংশ নিয়েছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহানির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর অজয় সাহায় সঞ্চালনায় অর্জুন জে চৌধুরী। সঞ্চালক অর্জুন জে চৌধুরী বলছেন, ভারতের অর্থমন্ত্রকের জুলাই মাসের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় দেশের রপ্তানি ক্ষেত্রের সম্ভাবনাকে জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বব্যাপী বাণিজ্যকে লেনদেনের ক্ষেত্রে বহুমাত্রিক ঝুঁকির বিষয়গুলি উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে যুদ্ধে সৌদি আরবও জড়িয়ে পড়েছে, এর ফলে হরমুজ প্রণালী বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও লোহিত সাগর সংলগ্ন অঞ্চলেও এর প্রভাব পড়েছে, এর ফলে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আদান প্রদানে বিঘ্ন ঘটেছে। এরকম এক পরিপ্রেক্ষিতে ডক্টর সহায়, আপনি ভারতের রপ্তানি ক্ষেত্রের বিষয়টিকে কিভাবে দেখতে চান? অজয় সাহায় বলছেন, বিশ্বব্যাপী বাণিজ্যিক লেনদেনের পরিবেশের চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানির কাজ মোটামুটি স্থিতিশীল থেকেছে। প্রতিযোগিতার নিরিখে ভারতের রপ্তানি ক্ষেত্রে দক্ষতা বেড়েছে। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রপ্তানির ব্যবস্থা, সরকারের নীতিগত সমর্থন এবং দ্রুত গতিতে পরিবর্তনশীল বাজারের পরিস্থিতির সঙ্গে ভারতীয় বাণিজ্যিক সংস্থাগুলি খাপ খাইয়ে নেওয়ার প্রবণতার ফলেই এটা সম্ভব হয়েছে। এমনকি বিশ্বব্যাপী এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে। চীনকে এড়িয়ে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের বাণিজ্যিক লেনদেনের সাম্প্রতিক প্রবণতার মধ্যে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বের ব্যবসায়িক ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে চীনকে বাদ দিয়ে কাজ করতে চাইছে, তাতে আমাদের দেশের সানরাইজ ক্ষেত্রের শিল্পগুলি উপকৃত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার যে উৎসাহ দান কর্মসূচি নিয়েছে

তার ফলে স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স পণ্যদ্রব্য রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। আরও অনেকগুলি শিল্পকে এই উৎসাহদান কর্মসূচির আওতায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এছাড়া সরকার যেভাবে সহজে ব্যবসার নীতিকে সমর্থন করছে এবং বাজেটে রপ্তানি উৎসাহদান অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে, তার ফলে ভারতের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা MSME-র ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় পশ্চিম এশিয়া থেকে আমাদের দেশে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য আমদানি বছরের হিসেব 51.6% কমেছে। অবশ্য এপ্রিল মাসে এই পরিমাণ 31.7% এবং মে মাসে 17.7% হয়েছে। এর কারণ আমরা লাতিন আমেরিকা, উত্তর পূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র, বাল্টিক সাগর সংলগ্ন দেশগুলি, উত্তর আমেরিকা এবং পশ্চিম আফ্রিকাতে দেশের পণ্য রপ্তানি বৃদ্ধি করতে পেরেছি। অর্জুন জে চৌধুরী বলছেন, বিশ্বের বিভিন্ন নতুন দেশে রপ্তানির পরিসরকে বৃদ্ধি করার এই কৌশল আমাদের দেশে মোট রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে কি? অজয় সহায় বলছেন, দেখুন, ভারতের সাম্প্রতিক রপ্তানির চিত্রের দিকে যদি আপনি নজর দেন, তাহলে দেখা যাবে আমরা যে কেবলমাত্র রপ্তানির পরিসরকে বৃদ্ধি করতে পেরেছি তাই নয়, বিভিন্ন ধরনের রপ্তানিকৃত পণ্যের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এতদিন পর্যন্ত আমাদের দেশের পণ্য রপ্তানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ওপর নির্ভরশীল ছিলাম। সাম্প্রতিক সময়ে এই দুই অঞ্চলের ওপর রপ্তানি নির্ভরশীলতা অনেকটাই কমানো সম্ভব হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত অন্যতম বৃহৎ ভারতীয় পণ্যের রপ্তানিকারক দেশ, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের দেশের মোট রপ্তানিকৃত পণ্যের 80% বিক্রি হয়। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে আমাদের পণ্য রপ্তানি। রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকারের সদর্থ কৌশল এবং বিভিন্ন দেশের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তিও এক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছে। এই বছরের জুলাই মাস পর্যন্ত ভারতের সঙ্গে 20টি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। 6টি দেশের সঙ্গে সুবিধাজনক শুল্কের চুক্তিও বলবৎ হয়েছে। এই 26টি সুবিধাজনক বাণিজ্য চুক্তির ফলে প্রায় 40টি দেশে আমাদের প্রায় 30 থেকে 40 ট্রিলিয়ন ডলারের সমতুল পণ্য রপ্তানির বাজার উন্মুক্ত হয়েছে। অর্জুন চে চৌধুরী বলছেন, ডক্টর সহায়, আপনি ভারতের ব্যবসায়িক সংস্থাগুলি মানিয়ে নেওয়ার প্রবণতার কথা উল্লেখ করেছেন। জুন মাস পর্যন্ত চীন এবং ওমানে আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি গত এক বছরে 21% বেড়ে 1,148 কোটি ডলারে পৌঁছেছে। এই হিসাব দেখে কি আপনার মনে হয় যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পণ্যদ্রব্যের রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে? অজয় সহায় বলছেন, আমার মনে হয় নিশ্চিতভাবে আমাদের দেশের রপ্তানি যোগ্য পণ্যের সংখ্যা এবং পরিসর বৃদ্ধি পেয়েছে, তবে ইঞ্জিনিয়ারিং পণ্যদ্রব্যের ক্ষেত্রে আমাদের আরও উন্নতির সুবিধা রয়েছে। এখনকার সময় মোট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানির 1.3% বাজার ভারতের দখলে রয়েছে, এটা আরও অনেকটা বাড়ানো সম্ভব। অর্জুন জে চৌধুরী বলছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি হয়েছে, ওমান এবং নিউজিল্যান্ডের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে, অনুরূপভাবে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের সঙ্গেও সুবিধাজনক শুল্কের শর্তে যেসব চুক্তি কার্যকর হয়েছে, এগুলিকে আমাদের দেশের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে কতটা সহায়ক বলে আপনি মনে করেন? অজয় সহায় বলছেন, দেখুন, এইসব চুক্তিগুলি কার্যকর হওয়ার ফলে আমরা দুভাবে সুবিধা পেয়েছি। এর প্রথমটি হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলির বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকারের সুবিধা, অন্যদিকে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও আমরা এক ধরনের সুবিধা পেয়েছি। এর ফলে আমাদের দেশজ শিল্প সংস্থাগুলি তুলনামূলকভাবে কম শুল্কের কাঁচামাল পাচ্ছে।

ফলে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের শিল্প সংস্থাগুলি এগিয়ে থাকছে এবং আমাদের রপ্তানিও এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাচ্ছে। এছাড়াও সংশ্লিষ্ট দেশগুলি থেকে বিভিন্ন শিল্প সংস্থা আমাদের দেশের পণ্য উৎপাদন শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করছে। যেমন নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে তার ফলে আগামী 10 বছরে আমাদের দেশে শিল্পক্ষেত্রে প্রায় $10,000 কোটি বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে এইসব চুক্তির ফলে ভারত বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ও কাঁচামালের বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে যুক্ত হয়েছে। অর্জুন চে চৌধুরী বলছেন, আমরা মার্কিন ডলারের ওপর নির্ভর করে বৈদেশিক বাণিজ্যের লেনদেন করে থাকি। এই নির্ভরশীলতা কি চলতেই থাকবে, নাকি আমরা ডলার ছাড়াও অন্যান্য মুদ্রার মাধ্যমে লেনদেনের সম্ভাবনা খতিয়ে দেখব? অজয় সাহেব বলছেন, এই বিষয়ে যা বলা যায় তা হল প্রত্যেকটি দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক লেনদেনের মাপকাঠি এক হতে পারে না। কোনো দেশের সঙ্গে আমাদের লেনদেনে ঘাটতি, আবার কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত লেনদেন হতেই পারে। আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিক রপ্তানি ঘাটতির পরিমাণকে ক্রমশ কমিয়ে আনা। ডলার বাদ দিয়ে অন্যান্য দেশের মুদ্রায় লেনদেন প্রসঙ্গে বলা যায় যে বেশ কিছু দেশ নতুন মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের দিকে ঝুঁকলেও বিশ্বজুড়ে এখনও ডলার লেনদেন প্রাধান্য পাচ্ছে। তবে ভারত বেশ অনেকগুলি দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় লেনদেনের এক ধরনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই প্রায় 25টি দেশের সঙ্গে এই ধরনের ব্যবস্থা হয়েছে, আর 3-4টি দেশের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমরা অবশ্য কোনোভাবেই ডলার বাদ দিয়ে লেনদেনের কথা বলি না। আমাদের বক্তব্য হচ্ছে ভারতীয় আমদানি ও রপ্তানি কারকদের বৈদেশিক মুদ্রার মূল্যমানের অনিশ্চয়তা থেকে সুরক্ষা দেওয়া। অর্জুন চে চৌধুরী বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কঠোর শুল্ক নীতি গ্রহণ করেছে তার মধ্যে ভারতও রয়েছে। এছাড়াও মার্কিন সেনেট রাশিয়ার ওপর যেভাবে নিষেধাজ্ঞা জারি করার কথা বিবেচনা করছে, তাতে আগামী দিনে ভারত এবং চীনের মতো দেশগুলি তাদের 100% শুল্কের মধ্যে পড়তে পারে। এর ফলে আমাদের দেশের রপ্তানি কি ক্ষতিগ্রস্ত হবে? অজয় সাহেব বলছেন, নিশ্চিতভাবেই এটি একটি কঠিন পরিস্থিতি। গত 1-1.5 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ হারে শুল্ক ধার্য করা নিয়ে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। বেশ কিছু ক্ষেত্রে এর সুফলও মিলেছে, কিন্তু এ বিষয়টি নিশ্চিতভাবে আমাদের দেশের রপ্তানির পক্ষে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সঞ্চালক অর্জুন চে চৌধুরী বলছেন, আপনাকে বিশ্বব্যাপী বাণিজ্যিক লেনদেনে অনিশ্চয়তার মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতের রপ্তানির সম্ভাবনা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অজয় সাহেব বলছেন, আপনাকেও ধন্যবাদ।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা বিশ্বব্যাপী বাণিজ্যিক লেনদেনে অনিশ্চয়তার মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতের রপ্তানির সম্ভাবনা জোরদার করার বিষয়ে আলোচনা শুনলাম। আলোচনায় অংশ নিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের মহানির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর অজয় সহায়, সঞ্চালনায় ছিলেন অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনারা নিজেদের মতামত aarnsdtalks@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। শেষ হল আজকের মতো বাংলায় স্পটলাইট।

0: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে, চলবে 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা খারিজ করে দিয়েছেন। টাইফুন ডলফিন আজ বিকেলে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে ইতিমধ্যেই সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1,300টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

0: এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তেরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তেরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরাটা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী পদক জয়ীদের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশকে গর্বিত করার জন্য অ্যাথলিটদের প্রশংসা করে এই সাক্ষাৎকে তিনি এক বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা সহ 39টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সমন্বয়বর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ।
1: न्याय संहिताओं की सोच दंड आधारित नहीं है। ये न्याय संहिताओं की सोच नागरिकों को न्याय दिलाने के लिए केंद्रित, तकनीक सक्षम और समयबद्ध बनाने की है। ये तीनों न्याय संहिताएं टेक्नोलॉजी, टाइमलाइन और ट्रस्ट, ये 3 पिलर पर खड़ी की गई है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরুমেদুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেন। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। রাজ্যের মন্ত্রী সুদীপ্য কুমার সোনু জানিয়েছেন, সরকার 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা এবং 2023-25 ব্যাকলগ পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। তিনি বলেন, আর্থিক অনিয়মের তদন্তে ইডি এবং অপরাধ সংক্রান্ত বিষয়গুলিতে সিআইডি তদন্ত এবং 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল নিশ্চিত করতে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থা

সংস্কারের লক্ষ্যে আইআইটি ধানবাদ, আইআইএম রাঁচি এবং এক্সেলারআই এর প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তবে ছাত্রদের দাবি অনুযায়ী জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্ত নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে ছাত্ররা জানিয়েছেন তাদের আন্দোলন চলবে। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। ডক্টর বি আমরা আম্বেদকর ইনস্টিটিউট অব টেকনোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেম্মাসানি চন্দ্রশেখর আলুরি সীতারাম, রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ি নির্মাণের কাজ শেষ, সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000 বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000 বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা খারিজ করে দিয়েছেন। আজ ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকৃত অর্থে অস্ত্র পরিত্যাগ না করলে এবং ইসরায়েলি সেনা ও অসামরিক ব্যক্তিদের পক্ষে বিপদের কারণ হয়ে থাকলে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করবে না। পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসরায়েলের আধিকারিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন বলে নেতানিয়াহু উল্লেখ করেন। রাষ্ট্রপতি ট্রাম্পের শান্তি পর্ষদ গত মাসে জানায়, গাজা ভূখণ্ডে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে তারা চুক্তিতে পৌঁছেছে। হামাস জানায়, ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করে সব রকম আগ্রাসন বন্ধ করলে তবেই তারা ভারী অস্ত্রশস্ত্র জমা দেবে। টাইফুন ডলফিন আজ বিকেলে চীনের পূর্ব উপকূলে আশ্রয় পড়েছে। এর প্রভাবে জেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনটি আঘাত হানার পর সে দেশের জাতীয় আবহাওয়া কেন্দ্র ভারী বর্ষণের জন্য দেশজুড়ে লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1,300 বেশি উড়ান বাতিল করা হয়েছে। আশেপাশের অঞ্চল থেকে প্রায় 3,00,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত জেজিয়াং, ফুজিয়ান, সাংহাই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টাইফুনটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়া ভারত মহাসাগর এবং ভারতে পৌঁছানোর একটি বিকল্প রেলপথের অনুসন্ধান করার প্রস্তাব করেছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির উপর নির্ভরতা কমানো যায়। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, এই ধরনের বিকল্প রুট হরমুজ প্রণালী এবং বসফরাস প্রণালীর মতো কৌশলগত জলপথের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তান হয়ে ভারত পর্যন্ত রেলপথের সম্ভাবনা খতিয়ে দেখা হতে পারে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় এই বিকল্প পথের চিন্তা করা হচ্ছে।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি

0: continue beyond his scheduled retirement on the 31st of July 2027. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকে শুনে নিন সমস্ত গান উদিত নারায়ণের কণ্ঠে। প্রথম গান প্যার কিয়া তো দরনা কিয়া ছায়াছবি থেকে।

এবারে এইটবার ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং সুনীতি চৌহানের কণ্ঠে। আজ শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে উদিত নারায়ণ কণ্ঠে গান।

तुम भी हंस के ऐसे देखा। এবারে ট্যাঙ্গো চার্লি ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে।

উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে গুলাম জাহা ছায়াছবি থেকে গান শোনার পর এবারে মীরা কা মোহন ছায়াছবি থেকে শুনছে নাচ, হিন্দি ছায়াছবির গান উদিত নারায়ণের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন উদিত নারায়ণ কণ্ঠে গান। এবারে দি লেজেন্ড অফ ভগৎ সিং ছায়াছবি থেকে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠানের আজকের শেষ গান তাহিক ছায়াছবি থেকে অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আজ শুনলেন উদিত নারায়ণ কণ্ঠে গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই, 10ই আগস্ট 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি। 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস কথিকা মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ বলবেন সোমা গিরি। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা কিডনি প্রতিস্থাপন বলবেন ডাক্তার অর্পিতা রায় চৌধুরী। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7টা বেজে 45 মিনিটে তমালিকা গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8টায় বিজ্ঞানের খবর সংকলন ডক্টর শ্রাবন্তী বসু। 8টা বেজে 5 মিনিটে নজরুল গীতি দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 8টা বেজে 20 মিনিটে বাংলা কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বলছেন উজ্জ্বল সর্দার। 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। 9টায় গানে গানের প্রথম পর্ব শুনবেন বাংলা ছায়াছবির গান। 9টা বেজে 25 মিনিটে সমীক্ষা, 9টা বেজে 30 মিনিটে গানে গানের দ্বিতীয় পর্ব। 10টায় গানের ভেলা উপস্থাপনে থাকবেন বিদিশা রায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনে থাকবেন সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। বেলা 12টায় তুরবান বেরার কণ্ঠে ভজন। 12টা বেজে 15 মিনিটে লোকগীতি শিল্পী মৈনাক রায়কুণ্ডু। 12টা বেজে 33 মিনিটে উনজমির দুন ফসল উপস্থাপনা বিদিশা রায়। 1টায় নির্বাচিত লোকগীতি। 1টা বেজে 45 মিনিটে মহিলা মহল বায়োস্কোপের গল্প উপস্থাপনে থাকবেন সঙ্গীতা দত্ত। 2টা বেজে 30 মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য। 6টা বেজে 5 মিনিটে এবং 6টা বেজে 15 মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6টা বেজে 38 মিনিটে কৃষি কথার আসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জীবন ও মরণে সীমানা ছাড়ায় রচনা ডক্টর ব্রজসৌরভ চট্টোপাধ্যায় প্রযোজনা রামরঞ্জন দাস রায়। 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগার। অতিথি হিসেবে থাকবেন ডাক্তার রানা ভট্টাচার্য। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুমিত ভট্টাচার্য। 9টা বেজে 30 মিনিটে দৃষ্টিপাত। 10টায় বাংলা ছায়াছবির গান। 10টা বেজে 30 মিনিটে নজরুল গীতি শিল্পী দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ পাইকের কণ্ঠে পুরাতনী শুনবেন 10টা বেজে 45 মিনিটে। 11টায় রজনীকান্তের গান শিল্পী অপূর্ব পাল। 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী বিদুষী কল্যাণী রায়। সঞ্জিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবত্ত সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ। 6টা বেজে 35 মিনিটে ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 198তম পর্ব। 6টা বেজে 45 মিনিটে ভজন তুরবান বেরার কণ্ঠে। 7টা বেজে 10 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অর্পিতা পাল। 8টা বেজে 30 মিনিটে নজরুল গীতি দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অরবিন্দ পাইকের কণ্ঠে পুরাতনী সকাল 8টা বেজে 45 মিনিটে। 9টায় রজনীকান্তের গান শিল্পী অপূর্ব পাল। 9টা বেজে 10 মিনিটে

রাজধারা 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, 12:30 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুমিত ভট্টাচার্য, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভজন শিল্পী তুরবান বেরা, 5:20 উর্বশী, 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুল সেন, 7:10 শিল্প সংলাপ, পর্যটনের প্রেক্ষাপট এই বিষয়ে সৈকত চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সময়িতা দাস। শুনবেন প্রথম পর্ব। সন্ধ্যা 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 সংসদের প্রশ্নোত্তর পর্ব, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান এবং রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 10 আগস্ট 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিস্থিতি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32°C এবং 27°C আশেপাশে থাকবে। গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32°C, স্বাভাবিকের থেকে 0.4° কম, সর্বনিম্ন 27.2°C, স্বাভাবিকের থেকে 0.4° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 4 সেকেন্ড। জয় হিন্দ।